নমস্কার। বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের আপনাদের রেডিও বন্ধু সাকির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ বলবো ভারত সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক যোজনা। প্রথমেই বলি প্রধানমন্ত্রীর ধনজন যোজনা। সকলের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা ও আর্থিক অন্তর্ভুক্তি। প্রধানমন্ত্রী ধনজন যোজনা হল ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি, যা 2014 সালের 28 আগস্ট চালু করা হয়। এই যোজনার মূল উদ্দেশ্য হল দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। এর মাধ্যমে শূন্য ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে খোলা যায় এবং ডেবিট কার্ড, বিমা ও ওভারড্রাফটের সুবিধাও পাওয়া যায়। সরকারি ভর্তুকি ও বিভিন্ন আর্থিক সহায়তা, সরকারি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া ইত্যাদি এগুলোতে হয়ে থাকে। এই প্রকল্প দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সঞ্চয়, ঋণ এবং অন্যান্য আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত করে তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ আবাস প্রকল্প। 2015 সালে চালু হওয়া এই যোজনার লক্ষ্য হল সকলের জন্য পাকা বাড়ি নিশ্চিত করা, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের বাড়ি নির্মাণ বা ক্রয়ের জন্য আর্থিক সহায়তা ও ভর্তুকি প্রদান করা হয়। এটি সবার জন্য বাসস্থান লক্ষ্য পূরণে সহায়ক।

0: বন্ধুরা, কথায় আছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আর সেই জন্যই তো দাঁতের চেক আপও আমরা সহজে করাই না। যতক্ষণ না দাঁতে ব্যথা, পোকা বা কোনো বিশেষ অসুবিধা হয়। তাই আজ আসুন শুনি একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকারে আছেন ডেন্টিস্ট জয়দীপ ঘোষ ও সাক্ষাৎকার গ্রহণে আছেন উৎপল দত্ত।
1: হ্যালো,
2: আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জয়দীপ ঘোষ। উনি একজন দন্ত চিকিৎসক। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য নমস্কার।
1: নমস্কার দাদা।
2: আগে যেমন ডেন্টাল বা দন্ত চিকিৎসক মানে ওই ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠিয়ে নেওয়া ব্যাপারটা ছিল, মানে আমার দাঁতটা তুলতে হবে, সে পেশেন্ট নিজেই ডিসিশন নিয়ে নিল। কিন্তু আজকাল তো মনে হচ্ছে এই দন্ত চিকিৎসক, এই যে ফিল্ড অফ ডেন্টিস্ট্রি অনেক উন্নত হয়েছে। তো আমি আপনার কাছে জেনে নিতে চাইব, এই দাঁতের যে চিকিৎসাগুলো আছে, এই মানে কারুর দাঁত একটু উঁচু নিচু থাকে, তারপরে মানে কারু রুট কানাল ট্রিটমেন্ট হয়, কারু মানে বিউটিফিকেশনের জন্য দাঁতের ডক্টরের কাছে যায়, তো এই ধরনের কতগুলো ফিল্ড হয়েছে আজকালকার দিনে, সেটা একটু বলবেন।
1: হ্যাঁ, জেনারেলি ডেন্টিস্ট্রিতে দাঁতের চিকিৎসায় আমাদের 8টা থেকে 9টা ডিভিশন আছে, যেটা আলাদা আলাদা ফিল্ডে হয়।
2: আচ্ছা,
1: সাপোজ ধরুন আপনার দাঁত উঁচু নিচু আছে কোনো, জেনারেলি এই ট্রিটমেন্টটা 13 থেকে 14 বছর বয়স থেকে শুরু করা হয়। দাঁত উঁচু নিচু আছে তাদের ডিপার্টমেন্টকে আমরা অর্থোডন্টিক্স বলি।
2: অর্থোডন্টিক্স
1: অর্থোডন্টিক্সে আমরা জেনারেলি দাঁত যেটা উঁচু নিচু আছে তাতে ব্র্যাকেটস ক্লিপ লাগিয়ে দাঁতকে সোজা করা হয়। জেনারেলি এই ট্রিটমেন্টটা আপনার 1.5 থেকে 2 বছরের ট্রিটমেন্ট হয়, অ্যান্ড স্টার্ট করার এজ যেটা হয় সেটা আপনার 13 থেকে 14 বছর।
2: তাহলে এটা যেমন বললেন 13 থেকে 14 বছরের ভিতরে হয়, তার মানে মোস্টলি যারা স্টুডেন্ট এজ গ্রুপে আছে,
1: স্টুডেন্ট এজ গ্রুপ
2: তাদেরই এটা বেশি হয়। আচ্ছা, এটা কেন এমনি হয়? এটা
1: জেনারেলি দেখুন, এটা কিছু স্পেসিফিক রিজন থাকে, যেমনি কারোর হেরিডিটি হলো, কারোর ঘরে বাবা মা মায়ের থাকলো তাদের থেকে জিনিসটা হয়, কারোর জ মানে চোয়াল যদি ছোট থাকে সেটা একটা রিজন হয়, তারপর দাঁত যদি কারোর স্পেস থাকে, দাঁত যদি ফাঁকা ফাঁকা থাকে সেটা একটা কয়েকটা, এই 3-4টে রিজন।
2: তাহলে এই যে সাধারণ মানুষ যারা জানে যে দাঁত উঁচু নিচু আছে আমাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, তো তিনি হয়তো অর্থো ডেন্টিস্টের কোনো বোর্ড দেখলেন না বা সেরকম হয়তো নেই সেরকম কোনো ডাক্তার গ্রামের, তো তারা কিভাবে এই ট্রিটমেন্টটা মানে পেতে পারে?
1: অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা তাদের জন্য কিছু কিছু ক্যাম্প বসানো হয় গ্রামের দিকে, কিছু কিছু ক্যাম্পে যেটা ফ্রি ডেন্টাল চেকআপের ক্যাম্প হয় জেনারেলি, সেটাতে গিয়ে আমরা তাদেরকে একটা অ্যাওয়ারনেস করা হয়,
2: জানানো
1: হয় জিনিসটা, যে এই জিনিসটা উঁচু
2: থাকে
1: আপনাকে এইখানে যেতে হবে। বা আর নর্মালি শহরের দিকে এখন অর্থোডন্টিস্টরা আছেন বা প্রত্যেকটা চেম্বারে অর্থোডন্টিস্টরা ভিজিট করেন।
2: সো এবারে আমরা আসি জেনারেল দাঁতের যে কমন প্রবলেম যেটা হয়, যেটা মানে বলে দাঁতে পোকা লেগেছে, ব্যথা হচ্ছে, তো এই যে হঠাৎ করে যে ব্যথা হয় দাঁতের, তো সেটা তখন কি করতে পারে একটা পেশেন্ট, হয়তো যে রাতে হঠাৎ করে ব্যথা একদম শুতে পারছে না, তো প্রথম সেই সময় সে কি করবে সেটার কিছু?
1: সেই সময় সাডেন যদি হঠাৎ করে রাতের দিকে ব্যথা উঠলো, তখন তাকে অবশ্যই পেনকিলার
2: নিতে হবে।
1: হ্যাঁ, পেনকিলার খেয়ে ব্যথাটাকে একটুখানি কম করতে হবে। কম করার পরে তারা নিয়ার বাই যারা ডেন্টিস্ট থাকবে ইমিডিয়েট তার
2: কাছে
1: কনসাল্ট করতে হবে তাকে, আর অ্যান্টিবায়োটিক্স তারা অ্যান্টিবায়োটিক্সও প্রেসক্রাইব করা হবে তাদের জন্য যে এই প্রবলেমটা কি আছে। কিন্তু মেন রিজন হচ্ছে যে এই প্রবলেমটা ব্যথা ওঠার কারণটা কি, ব্যথা ওঠার কারণটা হচ্ছে যে হয়তো যেটা আমরা ক্যাভিটি জেনারেলি বলা হয়, যেটা আমরা কমন টার্মসে পোকা লাগা বলি দাঁতে,
2: কিন্তু পোকা
1: থাকে না, পোকা থাকে না জেনারেলি, ওটা জার্মস হয়, হ্যাঁ কেরিস হয়, মাইক্রো ব্যাকটেরিয়া থাকবে তাতে, ব্যাকটেরিয়া একটা হয় না দুটো হয় না, লক্ষ কোটি মাইক্রো অর্গানিজম থাকে। জার্মসটাকে আমরা ইন কমন টার্মসে বাংলাতে পোকা লাগা বা যে জিনিসটা বলি, তবে ওটা কি হয় কিছুটা পার্ট আমাদের নেগলিজেন্সিও হয় মানে পেশেন্টদের থেকে। জেনারেলি দেখুন দাঁতে দাঁতের ট্রিটমেন্টটা আমরা অনেকই নেগলেক্ট করি, যতক্ষণ ব্যথা না ওঠে
2: তো তুমি কেউ ধ্যান দেয় না,
1: ধ্যান দেয়
2: না, কেউ বুঝতেও পারে না কি হবে,
1: ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে না। জেনারেলি দাঁতকে যদি আপনি কসমেটিক পার্ট হিসেবে দেখেন তাহলে আপনাকে 6 মাসে একবার ডেন্টাল চেক আপ
2: করা উচিত,
1: যেটা অবশ্যই, আর যেটা মানে 80% লোকেরা কেউ করেন না। যতক্ষণ ব্যথা উঠেছে তার মানে জিনিসটা বেড়ে গেছে, ভিতরে ক্যাভিটি বেড়ে গেছে, দাঁতের নার্ভ ইনভলভমেন্ট হয়ে গেছে, সেই জন্য ব্যথা শুরু হয়েছে, তখন ওই ক্ষেত্রে জেনারেলি এখন দাঁত তোলা হয় না।
2: যেটা আপনি বললেন যে এই 6 মাসে ভিজিট করা উচিত, আর অধিকাংশ সময় শোনা যায় যে ওই বাচ্চাটা চকলেট খায় বলে এমনি দাঁতের প্রবলেম হয়েছে, তাহলে কি এই চাইল্ড অবস্থা থেকে বাচ্চা অবস্থা থেকে ভিজিট করা উচিত?
1: চাইল্ড অবস্থা থেকেই অ্যাকচুয়ালি বাচ্চাকে ভিজিট করা উচিত,
2: এটা একটা খুব মানে ভালো কথা
1: আপনি বললেন। হ্যাঁ, 2 বছর থেকে 2.5 বছর বয়স থেকে যখন মানে আমাদের সব নতুন বাচ্চাদের দাঁত উঠে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন থেকে বাচ্চাকে নিয়ে ডেন্টিস্টের কাছে ভিজিট করা।
2: আচ্ছা, একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনি যেমন বললেন যে সব দাঁত উঠে গেল, শুনেছি দাঁত 14 বছর পর্যন্ত ভাঙতে থাকে, বেরোতে থাকে, এটা কি বলবেন?
1: অ্যাকচুয়ালি দেখুন, যেটা আমাদের দুধের দাঁত, ডেসিডিউস দাঁত যেটা হয়, সেটা 20টা দাঁত থাকে।
2: আচ্ছা,
1: তখন এজের সাথে সাথে যখন বাচ্চা বড় হতে থাকে তখন আমাদের চোয়ালটা একটুখানি ব্রড হয়, তো ওটা ব্রড হওয়ার কারণ যে নতুন আমাদের যে ফার্স্ট মোলার থাকে, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, এই জিনিসগুলো ওতে ওই জায়গাটাতে অ্যাডজাস্ট হয়, তখন আমাদের চোয়ালটা ব্রড হয়, বাড়ে একটু। তো 20টা দাঁতের জায়গায় তখন আপনার ওখানে 28টা দাঁত হবে, 20টা দাঁত বাচ্চাদের পড়ে গিয়ে তখন আপনার 28টা দাঁত হবে, প্লাস আমাদের আক্কেল দাঁত যেটা উইজডম টুথ বলে, উইজডম টুথ 4টে থাকে। তো 28টা দাঁতকে অ্যাকোমোডেট করার জন্য তখন দাঁত চোয়ালটা বড় হয়, তো ওটার দাঁত পড়ার সার্টেন এজ থাকে। যেমনি প্রথম আমাদের সামনের দাঁত যেটা আমরা ইনসাইজার বলি, সেটা 6 থেকে 7 বছরে পড়া শুরু হয়।
2: না, অনেক মানে আমি প্যারেন্টস বা গার্জেন দিকে দেখেছি, মা বাবারা তারা খুব চিন্তিত হয় যে এর এখনো সামনের দাঁতগুলো বা পিছনের দাঁত পড়লো না বা ওইটা বেরোলো না, তো এটা কি বিশেষ কোনো চিন্তার কারণ, বা কখন আমাদের দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে দাঁত ভাঙেনি?
1: না, অ্যাকচুয়ালি এখন যেটা বাচ্চাদের দেখা যাচ্ছে যে বাচ্চাদের দুধের দাঁত নিজে থেকে পড়ছে না, কেননা ক্রোনোলজিক্যাল এজ এখন সবকিছু একটু আগে বাচ্চাদের, মানে আমাদের সময় বা আমরা আগে যেটা দেখেছি যে নর্মালি দুধের দাঁত পড়ে নতুন দাঁত বেরিয়ে এসছে
2: তাড়াতাড়ি
1: হয়ে যায়, কিন্তু এখন সেই জিনিসটা দেখা যায় না, কেননা আমরা ক্লিনিকে আমিও সেম জিনিস ফেস করি, প্রত্যেক দিন একজন কেউ আছে যে দুধের দাঁত পড়েনি কিন্তু নতুন দাঁত বেরিয়ে এসছে পিছন থেকে। তো 6 থেকে 7 বছরে ওটা একটু নোটিস রাখা উচিত, যে তো যখন কি হয় যদি আমরা ওই দুধের দাঁতটা তুলে দিই তখন নতুন দাঁতটা নিজের পজিশনে চলে আসে, আর তারপরে আস্তে আস্তে পিছন দিকের যে বাচ্চাদের ডেসিডিউস মোলার হয় ওটা আপনার 13 থেকে 14 বছরে দাঁতটা পড়ে, তখন ওখানে আপনার ফার্স্ট প্রিমোলার, ফার্স্ট সেকেন্ড প্রিমোলার এগুলো বেরিয়ে আসে। না, ব্যথা সেরম হয় না, তবে ওটা এখন নোটিস রাখতে হবে যে ওই দুধের দাঁতগুলো ঠিক মতো পড়ছে কিনা, বা সাইড থেকে কোনো পারমানেন্ট দাঁত, নতুন দাঁত বেরিয়ে আসছে
2: কিনা,
1: তাহলেই দাঁত আপনার টেড়া মেড়া থাকবে।
2: এই প্রসেসটা ওই 12-13 বছর
1: 12-13 বছর পর্যন্ত এই জিনিসটা
2: দেখতে হবে, না হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে
1: সেই জিনিসটা।
2: আচ্ছা, মাঝে খুব শুনছিলাম রুট কানাল ট্রিটমেন্ট, রুট কানাল ট্রিটমেন্ট, তো এই রুট কানাল ট্রিটমেন্ট ব্যাপারে একটু কিছু বলবেন?
1: রুট কানাল ট্রিটমেন্ট দেখুন, এখন যেটা আমরা আগে বললাম যে পোকা লাগা দাঁতে হলো, দাঁতে ব্যথা উঠলো সাডেনলি, ব্যথার কারণ কি? ব্যথা আপনার হয় দুটো কারণে, যদি আপনার দাঁত ক্ষয়ে গেছে বা ভেঙে গেছে বা দাঁতের যেমনি ক্যাভিটি হয়েছে, ক্যাভিটি হচ্ছে দাঁতের আমাদের শিরা থাকে যেটাকে আমরা পাল্প বলি, সেটা আমাদের যেটা আমাদের চোয়াল থেকে যে নার্ভ যায় ম্যান্ডিবুলার নার্ভ, তার সাথে ব্লাড ভেসেলসগুলো অ্যাটাচ থাকে, তো তখন ব্যথার কারণ, তখন ওটা পুরো রেডিয়েট করে। তো এই ক্ষেত্রে দাঁতটাকে বাঁচানোর উপায় থাকে আমাদের রুট ক্যানাল করা। রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে দাঁতের রুট পর্যন্ত যে আমাদের নার্ভ পাল্প আছে সেটাকে ক্লিন করে আমরা ফিলিং করে তার উপর একটা ক্যাপ বসিয়ে দেওয়া হয়। ক্যাপ আমাদের 3-4 ভ্যারাইটির থাকে, ক্যাপটার ফাংশন হচ্ছে যে সেই ক্যাপটা দাঁতটাকে প্রোটেক্ট করবে, যে ফার্দার দাঁতে আগে গিয়ে ওই দাঁতে যাতে কোনো ক্ষয় হয় না, যাতে কোনো ক্যাভিটি হয় না। এটা হচ্ছে রুট ক্যানালের প্রসেস। জেনারেলি ওটা একটা সিটিংও করা যায়, জেনারেলি ওটা 3-4টে সিটিংও করা যায়। তবে ইনফেকশন কতটা হয়েছে সেটার উপরে গেট ডিপেন্ড করে ওটা।
2: ও, যদি মানে দেখা যায় যে এটা রুট কানাল ট্রিটমেন্টে সারতে পারে তো ওটাকে বাঁচানো হয়,
1: তাহলে ওটা তুলে না হলে যদি ধরুন দাঁতটা খুব বেশি ভেঙে গেছে সেটাও একটা ব্যথার কারণ থাকে, তখন আমাদের ওই দাঁতটা তুলে দিতে হয়। কেননা যদি দাঁতের স্ট্রাকচার না বাঁচে তাহলে রুট ক্যানাল সম্ভব হয় না।
2: আচ্ছা, এই যেমন দাঁত তোলা হয় সেটা তো জানি, ওই একটু ওই জায়গাটা লোকাল সেন্সলেস করে তুলে দেওয়া হয়, কিন্তু এই রুট ক্যানাল ট্রিটমেন্ট অনেক আবার ভাবে যে ওতে খুব কষ্ট হয়, সেরকম কিছু ব্যাপার আছে কি পেশেন্টের একটু মানে অসুবিধা?
1: হ্যাঁ, জেনারেলি দেখুন একটা প্রসেসে এটা একটু টাইম টেকিং প্রসেস, আধা ঘন্টা থেকে 45 মিনিট আমরা জেনারেলি নিই এক একটা সিটিংয়ে। যদি ধরুন সিঙ্গেল সিটিং হচ্ছে তখন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো পেশেন্টদের ধারণা যে মানে রুট ক্যানাল হচ্ছে ভিতর থেকে ভিতরে গিয়ে অনেক কিছু ট্রিটমেন্ট হচ্ছে দাঁতের ভেতরে গিয়ে, তখন নিশ্চয়ই ব্যথা হবে, ভয়ের ব্যাপার থাকে। তারপর একটা মিথ থাকে, তারা এদিক ওদিক থেকে অনেক কিছু শুনে আসবে,
2: কিন্তু এটা তো লোকাল
1: অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়।
2: আচ্ছা,
1: প্রথম সেটিং থেকেই লোকাল অ্যানেস্থেসিয়া,
2: তার মানে যাদের রুট কানাল ট্রিটমেন্ট যারা করাতে চান তারা করাতে পারে, কোনো ভয় ব্যাপার না, কোনো

0: ব্যাপার নাই,
1: আলহামদুলিল্লাহ।
0: কেননা ওতে আপনার লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে হবে, তো ওতে ব্যথার কোনো কারণ থাকে না।
1: আচ্ছা
0: আর
1: আচ্ছা
0: এখন
1: আচ্ছা,
0: ইনস্ট্রুমেন্ট, আজকের ডেটে
1: বেরিয়ে
0: ইনস্ট্রুমেন্ট
1: গেছে,
0: আরো অ্যাডভান্স,
1: অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট
0: তো
1: বেরিয়ে গেছে।
0: ওতে কোনো প্রবলেম হয় না জেনারেলি।
1: তো আপনি কোন ফিল্ডটা দেখেন? যেমন
0: আমি জেনারেলি মানে আমরা যেটা আছে, আমি আমার ক্লিনিকে জেনারেল ডেন্টিস্ট্রি
1: জেনারেল ডেন্টিস্ট
0: প্র্যাকটিস
1: সার্জারি,
0: করি। সার্জারি মানে নর্মাল সার্জারি, ধরুন আকেল দাঁত বা যেটাকে আমরা উইজডম টুথ এক্সট্রাকশন বলি, কিছু কিছু ক্ষেত্রে আমি ওটা নিজের করি, কিছু কিছু ক্ষেত্রে ধরুন একদম ফ্র্যাকচার কেস হলো তখন
1: আচ্ছা
0: আমাদের কাছে স্পেশালিস্ট আসেন।
1: আচ্ছা, মানে
0: ঠিক আছে,
1: আপনারা যে দরকার যেটা সেটা আপনারা অন্য
0: সেটা
1: কাউকে ডেকে
0: আপনারা অন্য
1: আপনারা
0: কাউকে,
1: করিয়ে দেন।
0: হ্যাঁ আমাদের কাছে ভিজিটিং কনসালটেন্ট ডাক্তাররাও আছে
1: আচ্ছা
0: আমাদের
1: আচ্ছা
0: সাথে,
1: আচ্ছা,
0: যেমনি আপনি বললেন অর্থোডন্টিক্স যেটা আমি বললাম, তার জন্য আমাদের কাছে মানে আমার ক্লিনিকে ডাক্তাররা আসেন।
1: আচ্ছা, ম্যাক্স ফোলিয়ার এরকম একটা কিছু আছে না দাঁতের?
0: ওটাকে ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
1: হ্যাঁ হ্যাঁ
0: বলা
1: হ্যাঁ
0: হয়।
1: ম্যাক্সিলোফেসিয়াল,
0: ম্যাক্সিলোফেসিয়াল
1: এটা
0: সার্জন
1: কি
0: হচ্ছে,
1: একটু জানেন?
0: ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হচ্ছে দাঁত, মানে আপনি নর্মাল ডেন্টিস্ট্রি করার পরে এটা একটা স্পেশালিস্ট ডিভিশন,
1: আচ্ছা,
0: এটা একটা মানে স্পেশালাইজেশন করা হয় আর কি। এতে আপনার বিভিন্ন রকমের সার্জারিগুলো থাকে, মানে ধরুন ফ্র্যাকচার কেস হলো বা আপনার
1: বিউটি ইয়েটা আছে নাকি, সৌন্দর্য
0: স্মাইল,
1: যেটা আজকাল
0: হ্যাঁ
1: খুব
0: স্মাইল,
1: অ্যাওয়ারনেস আছে না,
0: হ্যাঁ
1: যে দাঁত ভালো থাকলে দেখতে সুন্দর
0: হ্যাঁ
1: লাগে, সেরকম
0: ওটা
1: ব্যাপার?
0: তো একটা আপনার আসবে অর্থোডন্টিক্সে,
1: আচ্ছা
0: ঠিক
1: আচ্ছা,
0: আছে। সেকেন্ড আপনার আসবে স্মাইল মেকওভার যেটাকে বলা হয়, স্মাইল ডিজাইনিং যেটা বলা হয়, ওটা আমাদের আরেকটা মানে ব্রাঞ্চ ডেন্টিস্ট্রির স্পেশালাইজেশনের, যেটাকে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি। ওতে আপনার স্মাইল মেকওভারের, স্মাইল মেকওভারের জিনিসগুলো করা হয়, মানে
1: তো
0: ধরুন
1: এটা কি
0: কারো
1: আমাদের
0: দাঁতে,
1: জামশেদপুরে হয়
0: হ্যাঁ
1: এটা?
0: জামশেদপুরে হয় জেনারেলি, ম্যাক্সিমাম ডেন্টিস্টরাই করেন
1: করেন ওটা,
0: করেন স্মাইল মেকওভার ম্যাক্সিমাম ডেন্টিস্টরা করেন।
1: ওটা করে দেন।
0: কিছু কিছু স্পেশালাইজেশন থাকে যেটা আমি বললাম আপনাকে, অর্থোডন্টিস্টরা ম্যাক্সিমাম, যেমনি আমার ক্লিনিকে আমি অর্থোডন্টিস্টকে আমি ভিজিটিং কনসালটেন্ট হিসাবে
1: আচ্ছা
0: ডাকা
1: আচ্ছা,
0: হয়। আর আপনার ওরাল সার্জারি মানে যেখানে ফ্র্যাকচার কেস থাকে, কিছু কমপ্লিকেটেড কেস থাকে, তখন আমি তাদেরকে নিয়ে সাথে নিয়ে করি জিনিসগুলো।
1: আচ্ছা, তো এই যেমন অনেকে বলে যে আমার 70 বছর বয়স, আমার এখন একটাও দাঁত পড়েনি, হ্যাঁ, অথচ বাচ্চারা মানে দাঁত পড়ে গেছে, তো এই দাঁতের যে ক্ষয়, এটা কি কোনো মানে কিছু আছে যে মানে এটা কমন প্রসেস, না এটা কিছু আমরা কেয়ার করে ছোট থেকে সাবধানতা হয়ে এটাকে আমরা বাঁচাতে পারি, সেরকম কিছু ব্যাপার আছে কি?
0: হ্যাঁ, কেয়ার করাটা তো আপনাকে ছোটবেলার থেকেই করতে
1: নিতে
0: হবে।
1: হবে
0: হ্যাঁ,
1: কিরকম কেয়ার সেটা
0: কেয়ার
1: বলবেন।
0: ধরুন আমরা প্রথম ফার্স্ট কেয়ার হচ্ছে টু টাইমস ব্রাশিং
1: ছোট
0: সকালে।
1: থেকেই?
0: হ্যাঁ, ছোটর থেকে এই হ্যাবিটটা করতে হবে যে টু টাইমস ব্রাশিং দরকার, সকালে একবার করলেন, রাত্রেবেলা একবার করলেন। আর ব্রাশ করার পরে, রাত্রে ব্রাশ করার পরে কোনো ফুড খাওয়া দাওয়া
1: চলবে
0: কিছু
1: না,
0: চলবে না,
1: তবে
0: মানে
1: অনেকে
0: আপনি
1: যেমন
0: জাস্ট,
1: মারা ওই দুধ দিয়ে দেন বাচ্চাকে, দুধ খেয়ে
0: হ্যাঁ
1: শুলে ভালো,
0: না
1: তো
0: না
1: ওটা
0: না
1: ক্ষতি করে।
0: না, হ্যাঁ ওটা সারা রাত যদি মানে দুধের পার্টিকেল, মিল্ক পার্টিকেল যদি দাঁতের মধ্যে কিছু থেকে যায় সেটাও ক্ষতিকর, সেটাতে আপনার আর্লি চাইল্ডহুড কেরিজ হয়ে যাবে। মানে দেখবেন আপনি কিছু কিছু বাচ্চার শুরু থেকেই দাঁতের মধ্যে ওই ক্যাভিটি যেটা হয়, ক্যাভিটি হয়ে যায়। তো রাতে শোয়ার সময় দুধ খেয়ে যারা শুবে বা চকলেট
1: মানে
0: খেয়ে
1: ব্রাশ
0: উঠতে
1: করার
0: পারে,
1: পর আর
0: ব্রাশ
1: কাকা দিয়ে
0: করার
1: খাওয়া
0: পরে
1: চলবে
0: কিছু
1: না?
0: আপনি নেবেন না মুখে, অ্যান্ড ব্রাশ করার পরে আপনাকে মাউথ ওয়াশটা ইউজ করা দরকার।
1: আচ্ছা, মাউথ
0: মাউথ
1: ওয়াশ
0: ওয়াশ,
1: তো ওটা একটা কেমিক্যাল, ঠিক আছে, তো তো আমাদের তো একটা ন্যাচারাল মানে শরীরের একটা
0: ধারণা,
1: বায়োলজিক্যাল গড়ে উঠেছে, ইমিউনিটি আছে, তো এই কেমিক্যালটা দেওয়ার পরে শরীরটা কি ওই কেমিক্যালের সঙ্গে ইমিউন হয়ে যায়, যে যদি আমি ছাড়ি তো আমার আবার সেই
0: না না
1: প্রবলেমগুলো
0: না
1: চলে
0: না,
1: আসে?
0: ওতে মানে এর সাথে কোনো রিলেশন নাই
1: রিলেশন
0: মাউথ
1: নেই?
0: ওয়াশের। না, মাউথ ওয়াশ হচ্ছে ক্লোরেক্সিডিন, ক্লোরেক্সিডিন মলিকিউল যেটা, ক্লোরেক্সিডিন জাস্ট আপনার মাউথ ওয়াশ বলতে ওই যে মানে ওরাল হাইজিনটাকে ভালো রাখবে আর কি।
1: মানে ওটা দুবার করতে হবে?
0: ওটা জেনারেলি যাদের প্রবলেম আছে, ধরুন যাদের কিছু সাপোজ ব্যাড ব্রেথের প্রবলেম, পায়রিয়ার প্রবলেম, প্রথমে তো কারণটা জানতে হবে, তাদের ক্ষেত্রে দুবেলা করতে হবে। আদারওয়াইজ আপনি নর্মাল যদি আপনি এটা হ্যাবিট হিসাবে চলেন, তাহলে পরে রাত্রে ব্রাশ করার পরে মাউথ ওয়াশ ইউজ করে তারপরে আপনি শুতে যান।
1: এতে মানে খাবারের টুকরো গুলো দাঁতে
0: কিছু
1: যাবে?
0: কিছু জায়গায় ধরুন যেখানে ব্রাশ ক্লিন করতে পারছে না, তার সেই জায়গায় মাউথ ওয়াশ হেল্পফুল হবে। আরও যদি আরও কেউ কেয়ার করতে পারে তার জন্য ফ্লস আছে, এই জিনিসগুলো।
1: আচ্ছা, তো এই মেডিকেল সায়েন্স তো অনেক দূর এগিয়ে এসেছে, দাঁত তোলার থেকে নিয়ে বিউটিফিকেশন পর্যন্ত, তো লেটেস্ট কিছু

0: চান আপনি যেটা আমরা এখন জানি না, যেটা আমাদের শ্রোতারা জানে না?
1: লেটেস্ট বলতে এখন সবাই অ্যাকচুয়ালি দাঁত নিয়ে অ্যাওয়ার হয়ে গেছেন। কিছু প্রবলেম হলে জেনারেলি আমরা যা ফিল করছি পেশেন্টরাও খুবই অ্যাওয়ার এই নিয়ে, বাট যদি মানে প্রপার কেয়ার করা হয় তাহলে পরে এই সমস্যাগুলো
0: হয়
1: যাওয়ারও দরকার নেই।
0: কিন্তু এই ছ মাস
1: যেটা আমি বললাম, যেটা এখন ছ মাস আমরা মিনিমাম সাজেস্ট করি যে আপনি ছ মাসে একবার ডেন্টাল চেক আপ করিয়ে নিন, কেননা ক্যাভিটি হতে আপনার হয়তো এক দু মাসে ক্যাভিটি বাড়বে না। জেনারেলি জিনিসটা কেরিস ব্যাকটেরিয়া ওখানে গ্রো করতে আপনার টাইম নেয়, তো ছ মাসের মধ্যে যদি আপনি ডেন্টিস্টের কাছে ভিজিট করেন তাহলে ডেন্টিস্ট আপনাকে চেক আপ করে বলতে পারে যে আপনার প্রবলেম কি হচ্ছে বা কি হতে পারে। তাহলে প্রথম থেকে আপনি যদি কেয়ার করেন, প্রথম থেকে যদি জিনিসটাকে প্রিভেন্ট করা যায়, মানে সেই পেন সেই ব্যথা নিয়ে আপনাকে থাকতে হবে না।
0: বাজারে তো অনেক রকম টুথপেস্ট পাওয়া যায় বলে, এটা মানে মাজলে দাঁত সাদা হয়, ঝলমেলে হয়ে যায়, হ্যাঁ মানে দাঁতের মাড়ি যেটা গাম খুব ভালো থাকে, তো তো মেডিকেলি সেরকম কোনো টুথপেস্ট ব্যবহার করা উচিত বা সব থেকে ভালো টুথপেস্ট আমরা কী করে বেছে নেব যে এটা মোটামুটি ঠিকঠাক, সেটা আমরা কী দেখি?
1: মেডিকেলি দেখুন, মোরলেস যদি আপনি দেখেন মানে অ্যাভারেজে, তাহলে সব টুথপেস্টই ইকুয়াল ফাংশন করে। কিছু কিছু জায়গায় ধরুন আমাদের যেখানে দাঁতের শিরশির ভাব থাকে,
0: সেন্সিটিভ দাঁত থাকে
1: সেখানে আপনাকে সেন্সিটিভ স্পেশাল, যেগুলো স্পেশাল বলতে আপনার সেন্সিটিভ ব্রাশ যেগুলো থাকে, ব্রাশ অ্যান্ড পেস্ট যেগুলো থাকে অ্যান্টি সেন্সিটিভ, সেই অ্যান্টি সেন্সিটিভ পেস্ট আপনাকে ইউজ করতে হবে,
0: সেটা একজন দন্ত চিকিৎসকই বলতে
1: সেই বলতে পারবে সেই জিনিসটা। আর জেনারেলি দেখা গেছে যে সেন্সিটিভিটি এই প্রবলেমটা মানে কি কারণে হচ্ছে এই জিনিসটা জানাটা দরকার, মানে দাঁত যদি আপনার ক্ষয়, দাঁত যদি শিরশির করছে তাহলে কেন করছে, তো কারণ জেনে তারপরেই পেস্ট ইউজ করা ভালো।
0: আচ্ছা আচ্ছা, এই দাঁতের মানে রোগ বলুন বা দাঁতের সমস্যা বলুন, তার সঙ্গে আমাদের হার্টের বা প্রেগনেন্সির কোনো রিলেশন আছে?
1: অ্যাকচুয়ালি দাঁতের মানে যারা পান বা ধরুন টোব্যাকো চিউইং, গুটকা চিউইং হয়, ডেফিনেটলি তার সাথে হার্টের লিঙ্ক থাকে। জেনারেলি তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের হার্ট অ্যাট্যাকের চান্স বেশি থাকে
0: যাদের দাঁতের প্রবলেম আছে,
1: দাঁতের প্রবলেম আছে। আর জেনারেলি প্রেগনেন্সিতে কি হয়, আমাদের মানে দেখা গেছে যে মানে প্রেগনেন্ট মহিলাদের মাড়ি ফোলার চান্স বেশি থাকে।
0: আচ্ছা, যেটা ডেন্টাল ভিজিট করা,
1: হ্যাঁ ডেন্টাল ভিজিট ডিউরিং প্রেগনেন্সি তাদের গাম সোয়েলিং হওয়ার চান্সেস থাকে। কিছু ক্ষেত্রে অটোমেটিক কিওর হয়, কিছু ক্ষেত্রে আপনাকে মেডিসিন দিয়ে বা গাম ক্লিনিং করে বা স্কেলিং করে এই জিনিসগুলোতে ওনাকে ফলো আপে থাকতে হবে ডিউরিং প্রেগনেন্সি বা তার আফটার প্রেগনেন্সি অলসো।
0: তো শ্রোতা বন্ধুরা, আমরা আশা করি আমাদের স্টুডিওতে ডক্টর জয়দীপ ঘোষ এসেছিলেন, ওনার কাছ থেকে আপনারা অনেক কিছু দাঁতের সম্বন্ধে জানতে পারলেন। তো আমরা ভবিষ্যতে আরও এই ধরনের অনেক প্রোগ্রাম বা অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসব। তো ডাক্তারবাবু, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এত বিজি থাকা সত্ত্বেও, ধন্যবাদ।
1: ধন্যবাদ দাদা আমাকে ডাকার জন্য এখানে।

আজ আমাকে এখানেই থামতে হবে বন্ধু, সময় বলছে আর নয়। তাহলে আজ এখানেই বিদায় দিন আপনাদের রেডিও বন্ধু সাথীকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।